0: তাৰমানে সৰু কালতো সৰু আছিলে, মই কামত যাওঁ তাৰ ঘৰত থৈ যাওঁ, ঘৰৰ পৰা আহি পেলাই হেৰি কৰোঁ। সৰু কালৰ পৰাইতো বাপেক নাই, বাপেক নাই, মই নিজে লোকৰ ঘৰত কাম কৰি কাম কৰি খুৱাই পিন্ধাই ডাঙৰ কৰিছোঁ।
1: জব মই পেদা নহ হুই থি 2001 মে, তভি জব মই মম্মী কি গোখ মে থি, তভি 7 মন্থ কে তব ভি পাপা ছোড় কে চলা গিয়া, ক্যুকি উসকো উসকো লাগা কি মেরা ভাইয়া ভি জো হ্যায় ভো ভি ডেফেন লাইক ডেফেন্ডা মে ব্লাইন্ড হ্যায় না সুন পাতা হ্যায়, তো উসকে লিয়ে উসকো লাগা কি মেরা দুসরা বাচ্চা ভি এসা হোগা, তো ইয়ে সোচ কে ভো চলা গিয়া। তো উসকে বাদ মে পেদা হোনে কে বাদ জব মে 1 সাল কি থি তব ভো লেনে আয়া থা পর মম্মী নে দিয়া নহ, ক্যুকি জব মুশকিল কে ওয়াক্ত মে ভো সাথ নহ দিয়া, তো অভি মানে 1 সাল উসকো বড়া কর দিয়া হ্যায়, অভি অভি তো মে আগর 1 সাল মে কর সকতি হু তো মে মে লগভগ আর ভি সাল মে কর পাউঙ্গি বল কে ইয়ে সোচ কে মম্মী নে বড়া মে আপনা বাচ্চা কো নহ দুঙ্গি বল কে বল দিয়া। তবি মম্মী নে কাম করা শুরু কিয়া, দূসরে কে ঘর মে খানা বানানা, এসে হাম লোগ কো বড়া কিয়া, মতলব ইতনা এডুকেশন ভি হেল্প কিয়া হ্যায়, হর চিজ মে হাম লোগ কো হেল্প কিয়া।
0: দিল্লীলে তো ইয়ার পর যাওয়া না, দিল্লী গেছে গুহাটির পর, গুহাটির লগলগিরা দুটা আছে বন্ধু বান্ধব একলগত আসলে তাহতর লগতে বুদ্ধি করে পেলা গেছে, মই তো তেতিয়া ইমান বুঝি নাপাও, তাই এইবিলাক সময় করে পেলা তাই নিজে নিজে গেছে যে মই তাত গইলে মই পারিম, সবর লগত থাকিলে মই শিকিম, এনেকা করে পেলা সবে গল।
1: ক্লাস 11 তক পড়াই কিয়া হ্যায়, ক্যুকি জো মেরে কো হেল্প কিয়া থা পড়াই করনে কে লিয়ে ও মতলব वो है नहीं फिलहाल अभी, तो उसके बाद मुझे कोई मदद नहीं किया था तो मैंने छोड़ दिया था, क्योंकि वो प्राइवेट स्कूल था प्लस इंग्लिश मीडियम था तो थोड़ा महंगा था, वो फीस ज़्यादा देना था पड़ता था, तो इसी वजह से मैं नहीं कर पाई। तो मैंने मेरा भैया लोग है मेरा स्कूल के सीनियर्स हैं, उन लोगों ने मुझे मतलब आने के लिए मदद किया है दिल्ली तक।
0: বহুত কষ্টকে তাক মানে দি পঠালো, দি পেলা মই বহুত মানে কষ্টকৈ আছিলোঁ, লাহে লাহে মই অকণমান টান শক্ত হৈছোঁ আৰু, বুকত হেৰি ৰাখিছোঁ আৰু, তাই লাহে লাহে মোক বুজাইছে মা মই ভালে আছোঁ, ফোন কৰি থাকে ভালে আছোঁ মা, তোমাৰ চিন্তা কৰিব নালাগে মই ভালে আছোঁ, তুমি খালি ভালকৈ কাম কৰা, দেহাটো ভাল ৰখা, মোক চিন্তা কৰিব নালাগে।
1: জব আই হওঁ তব মই মোৰ কণ্ডিশ্যন বহুত বুৰা থাকি, কোনো হেল্প কৰিব লা নহয় থা, তো মেরা ভাইয়া নে মুঝে হেল্প কিয়া, ওর এক দিদি থি উস দিদি নে মুঝে হোস্টেল বগেরা ঢুঁড় কে দিয়া, এক্সাম বগেরা ফর্ম ভরাযা মুঝে, পহলি বার মে হোস্টেল মে রহনে লগ গই, তো উসমে হোস্টেল মে কিয়া হোতা হ্যায় কি লড়কিয়ো কে লিয়ে বহুত সেফটি হ্যায়, ওর জিনকো কুছ নি আতা হ্যায়, খানা বানানা হো, কপড়ে ধোনা হো, কপড়ে সিলানে লেকর সব কুছ মতলব উধর মে সিখাতে হ্যায় উন লোগ। তো আগর মুঝে ক্লাস 12 কন্টিনিউ করনা পড়তা তো মুঝে মোবাইল কি জরুরত হোতা হ্যায়, তো মানে এই ছোটা সা এক নৌকরি করকে তো উসকে বাদ মানে 15,000 or 10,000 কমাকে মানে এক স্মার্টফোন লিয়া, উসকে বাদ মানে আপনা 12 কমপ্লিট কিয়া উইথ 82.1% কে সাথ। জি আবি ভি মম্মি ভাই আসাম মে হি হ্যায়, মেরা আপনা না জমিন হ্যায় না আপনা ঘর হ্যায়, হাম মতলব কিসি কি ঘর মতলব কিসি কি জমিন হ্যায়, লগভগ মেরা যো গ্র্যান্ডমাদার থি তো উসি টাইম সে হি হাম লোগ কো রহনে কে লিয়ে দিয়া থা, উন লোগ কো বহুত বুরা লাগা যো মকান মালিক হ্যায় কি ইস বচ্চে দোনো বচ্চে ভি এসা হি হ্যায় ইস বহন কা, তো হাম ইসকো ভি রহনে দেতে হ্যায়, তো লগভগ হাম লোগ 50 से 40 সাল তক উধর মে ইস জমিন পে হামনে ঘর বানায়া, উস জমিন পে হামনে রহা, তো আবি তক ভি হ্যায়।
0: তা খেলো তো হুমালে লগ লগরা লগত চিনাকি হয়ে পেলাম, মই তো আর একো কই পা না, মই

0: তাৰমানে সৰুকালতো সৰু আছিলে, মই কামত যাওঁ তাক ঘৰত থৈ যাওঁ, ঘৰৰ পৰা আহি পেলাই কৰোঁ। সৰুকালৰ পৰাইতো বাপেক নাই, বাপেক নাই, মই নিজে লোকৰ ঘৰত কাম কৰি কাম কৰি খুৱাই পিন্ধাই ডাঙৰ কৰিছোঁ।
1: জব মে পেদা নহী হুই থি 2001 মে, তভি জব মে মম্মী কি গোখ মে থি, তভি 7 মান্থ কে তভি পাপা ছোড় কে চলা গিয়া, ক্যুকি উসকো উসকো লাগা হ্যায় কি মেরা ভাইয়া ভি জো হ্যায় ভো ভি ডেফেন লাইক ডেফেন ডাম হ্যায়, ব্লাইন্ড হ্যায়, না সুন পাতা হ্যায়, তো ইসকে উসকে লিয়ে উসকো লাগা কি মেরা দুসরা বাচ্চা ভি এসা হোগা, তো ইয়ে সোচ কে ভো চলা গিয়া। তো উসকে বাদ মে পেদা হোনে কে বাদ জব মে 1 সাল কি থি তব ভো লেনে আয়া থা, পর মম্মী নে দিয়া নহী, ক্যুকি জব মুশকিল কে ওয়াক্ত মে ভো সাথ নহী দিয়া। তো আবি মানে 1 সাল উসকো বড়া কর দিয়া হ্যায়, আবি আবি তো মে আগর 1 সাল মে কর সকতি হু তো মে মে লগভগ আর ভি সাল মে কর পাউঙ্গি বল কে ইয়ে সোচ কে মম্মী নে বড়া মে আপনা বাচ্চা কো নেই দুঙ্গি বল কে বল দিয়া। তবি মম্মী নে কাম করা শুরু কিয়া, দূসরে কে ঘর মে খানা বানানা, এসে হি হাম লোগ কো বড়া কিয়া, মতলব ইতনা এডুকেশন ভি হেল্প কিয়া হ্যায়, হর চিজ মে হাম লোগ কো হেল্প কিয়া হ্যায়।
0: দিল্লীলে তো ইয়ার পরা যাওয়া না, দিল্লী গেছে গুয়াহাটির পরা, গুয়াহাটির লগ লগিরা দুটা আছে বন্ধু বান্ধব একলগত আসলে তাহতর লগতে বুদ্ধি করে পেলা গেছে, মতো তো ইমান বুঝি নাপাও, তাই এইবিলাক সময় করে পেলা তাই নিজে নিজে গেছে যে মই তাত গইলে মই পারিম, সবর লগত থাকিলে মই শিকিম, এনেকা করে পেলা সবে গল।
1: ক্লাস 11 তক পড়াই কিয়া হ্যায়, ক্যুকি জো মেরে কো হেল্প কিয়া থা পড়াই করনে কে লিয়ে ও মতলব वो है नहीं फिलहाल अभी, तो उसके बाद मुझे कोई मदद नहीं किया था तो मैंने छोड़ दिया था, क्योंकि वो प्राइवेट स्कूल था प्लस इंग्लिश मीडियम था तो थोड़ा महंगा था, वो फीस ज़्यादा देना था पड़ता था, तो इसी वजह से मैं नहीं कर पाई। तो मैंने मेरा भैया लोग है मेरा स्कूल के सीनियर्स हैं, उन लोगों ने मुझे मतलब आने के लिए मदद किया है दिल्ली तक।
0: বহুত কষ্টকে তাক মানে দি পঠালোঁ, দি পেলাই মই বহুত মানে কষ্টকৈ আছিলোঁ, লাহে লাহে মই অকণমান টান শক্ত হৈছোঁ আৰু, বুকত হেৰি ৰাখিছে আৰু, তাই লাহে লাহে মোক বুজাইছে, মা মই ভালে আছোঁ, ফোন কৰি থাকে, ভালে আছোঁ মা, তোমাৰ চিন্তা কৰিব নালাগে, মই ভালে আছোঁ, তুমি খালি ভালকৈ কাম কৰা, দেহাটো ভাল ৰখা, মোক চিন্তা কৰিব নালাগে।
1: জব আই হওঁ তব মে মেৰা কণ্ডিশ্যন বহুত বুৰা থা কি কোনো হেল্প কৰিব বালা নহী থা, তো মেরা ভাইয়া নে মুঝে হেল্প কিয়া, ওর এক দিদি থি উস দিদি নে মুঝে হোস্টেল বগেরা ঢুঁড় কে দিয়া, এক্সাম বগেরা ফর্ম ভরাযা মুঝে, পহলি বার মে হোস্টেলস মে রহনে লগ গই, তো উসমে হোস্টেলস মে কিয়া হোতা হ্যায় কি লড়কিয়ো কে লিয়ে বহুত সেফটি হ্যায়, ওর জিনকো কুছ নহীঁ আতা হ্যায়, খানা বানানা হো, কপড়ে ধোনা হো, কপড়ে সিলানে লেকর সব কুছ মতলব উধর মে সিখাতে হ্যায় উন লোগ। তো আগর মুঝে ক্লাস 12 কন্টিনিউ করনা পড়তা তো মুঝে মোবাইল কি জরুরত হোতা হ্যায়, তো মানে এই ছোটা সা এক নৌকরি করকে তো উসকে বাদ মানে 15 or 10,000 কমা কে মানে এক স্মার্টফোন লিয়া, উসকে বাদ মানে আপনা 12 কমপ্লিট কিয়া উইথ 82.1% কে সাথ। জি আবি ভি মম্মি ভাইয়া আসাম মে হি হ্যায়, মেরা আপনা না জমিন হ্যায় না আপনা ঘর হ্যায়, হাম মতলব কিসি কি ঘর মতলব কিসি কি জমিন হ্যায়, লগভগ মেরা যো গ্র্যান্ডমাদার থি তো উসি টাইম সে হি হাম লোগ কো রহনে কে লিয়ে দিয়া থা, উন লোগ কো বহুত বুরা লাগা যো মকান মালিক হ্যায় কি ইস বচ্চে দোনো বচ্চে ভি এসা হি হ্যায় ইস বহন কা তো হাম ইসকো ভি রহনে দেতে হ্যায়, তো লগভগ হাম লোগ 50 to 40 সাল তক উধর মে ইস জমিন পে হামনে ঘর বানায়া, উস জমিন পে হামনে রহা, তো আবি তক ভি হ্যায়।
0: তা খেলো তো হুমালে লগ লগ রে লগত চিনাকি হয়ে পেলাই, মই তো আর একো কৰিব পৰা নাই, মই তো ইয়াতে পঢ়ি আছো ল'ৰাটো লৈ পেলা, সি নিজে নিজে সব কৰি পেলাই তাৰ নিজে এতিয়া নিজে ভৰি থিয় হৈ আছে, থিয় হওয়ার কাৰণে চেষ্টা কৰি আছে, আর মই বহুত সাপোর্ট কৰিছোঁ তাৰ কাৰণে যে না তই মানুহ হ, মই যেনে আছোঁ তেনেকৈ থাকোঁ, তই মানুহ হ।
1: জব মানে নেশ্যনেল খেলা খেলনে কে বাদ মুঝে সারনে বোলাই কি তুম লোগ কো ইন্টারন্যাশনাল টিম কা ভি সিলেকশন হোগা তো আচ্ছে সে খেলনা, তো উসকে বাদ মানে 2 ম্যান অফ দ্য ম্যাচ লাই থি মতলব উস টাইম পর, তো 2023 হয়ে গিয়া থা, 2023 মে 2 ইন্টারন্যাশনাল লাইনে কে বাদ হাম লোগ কা মতলব টিম সিলেকশন হুয়া হ্যায়, তো উস টিম মে মেরা নাম আয়া হ্যায়, তো মুঝে বহুত আচ্ছা লাগা থা, আর উসসে পহলে তো জিতনা ভি মেহনত কিয়া থা मैं खुद से ही मेहनत किया, मेरे दोस्त लोगों ने मुझे सपोर्ट किया था। उसके बाद जो मुझे अपॉर्चुनिटी मिला था वो राजस्थान से मिला था मुझे, तो मैं वैसे अपना कंटिन्यू किया। अभी तक भी लोग जानते नहीं है ब्लाइंड क्रिकेट क्या हुआ है। वर्ल्ड कप जीतने के बाद थोड़ा सा फेमस हुआ है कि हाँ, मतलब वर्ल्ड ब्लाइंड क्रिकेट भी होता है, लड़कियाँ भी खेलते हैं, ऐसा अभी तक मतलब लोगों को पता चला है। इतना उससे पहले किसी को पता नहीं होता था कि ब्लाइंड क्रिकेट भी है। हाँ, बॉयज़ के लिए है लेकिन गर्ल्स के लिए तो नहीं है कुछ भी। लेकिन ये वर्ल्ड कप ने हर चीज़ पता कर दिया लोगों को क्या है नहीं है।

0: মোৰ তো ঘৰতে টিভি নাই, সবে মানে মোবাইলত কেতিয়াবা দেখোঁ বা লোকৰ মোবাইলত চাই পেলাই মোক আহি পেলাই কৈ থাকে, তোৰ ছোৱালী এনেকৈ কৈছে তেনেকৈ কৈছে, ভাল লাগিছে।
1: মেৰা মম্মী কৈ মই বতা নাহি পাই, এজ মই শ্ৰীলংকা মে থি উচমে নেটৱৰ্ক ইছ্যু থে, তো মেৰা মম্মী কৈ মানে ৰাত কো ফোন কিয়া থা, মম্মী নে ফোন নহীঁ উঠায়া, তো কিয়া হোৱা কি পূৰা নিউজ স্প্ৰেড হৈ গিয়া থা, তো আসাম মে ভী নিউজ আ গিয়া থা, তো লোক বোলনে লাগা তোমাৰ বেটি নে ইতনা বড়া কাম কৰ দিয়া, তুমি পতা নাই হে, তো মম্মী নে বিশ্বাস নাই কিয়া, মম্মী কো পতা থা কি মই খেলনে আই হোঁ, লেকিন ফাইনেল কব হে ইয়ে মম্মী কো য়াদ নাই থা, তো ইসি 24 কো সবকো সবকো সব লোগোনে মম্মী কো এসা বতায়া, জব ভি মম্মী কাম কৰনে যাতে তো বোলা পার্টি দো তোমাৰ লড়কি নে এসা কিয়া, মম্মী বলতে মুঝে কুছ পতা নাই হে, তো 24 কো শাম কো মানে মম্মী কো বতা, মম্মী হামনে জিত মানে পুরা হাম ইন্ডিয়া টিম জিত গয়া হ্যাঁ, আপনি ভিডিও দেখা বলা, হ্যাঁ ইসিলিয়ে মতলব মুঝে লোক এসা বোল রে থে কি তোমারা বেটি নে ইতনা আচ্ছা কাম কিয়া, তুমি পার্টি নিয়ে দে রে, কব মিঠাই খেলাওগে, বলা হ্যাঁ ইসলিয়ে বলা। জার্নি মে বহুত স্ট্রাগল হতা হ্যায়, লেকিন ওই স্ট্রাগল লেকর আগর হাম চলেঙ্গে, আগর হাম বোলেঙ্গে কি ইয়ার মেরা পাস আজ ঠান্ড বহুত ঠান্ডি হতা হ্যায়, লোক বোলতে বহুত ঠান্ডি হ্যায় ক্যা করনা হ্যায়, আগর হাম স্ট্রাগল সোচ কে হাম রহ যায়েঙ্গে না তো হাম কুছ নহীঁ কর পায়েঙ্গে, আগর হাম বোলতে কি ইয়ার মে ব্লাইন্ড হুঁ মুঝে দিখতা নহীঁ হ্যায় মে লড়কি হুঁ মুঝে ক্যা করুঙ্গে, লোক কাফি প্যারেন্টস ইয়ে সোচতা হ্যায় কি মেরা বেটি ব্লাইন্ড হ্যায় উসকো মে হোস্টেল নহীঁ উনকো মে হোস্টেল নহীঁ ভেজুঙ্গি, কে ও ক্যা কর লেগি যাকে উসকো ভেসে ভি শাদি করকে ভেজনা হ্যায়, লেকিন ইয়ে জো সোচ হ্যায় না ইয়ে সোচ কভি এক প্যারেন্টস কো নহীঁ রখনা চাহিয়ে।
2: জলদি দাও
1: বচ্চো কো দে দো, নহীঁ নহীঁ মেরা মে জব 5 সাল কি থে তব সে মেনে খানা বানানা ভি শুরু কিয়া হ্যায়, মে সব কুছ বানা লেতে হুঁ, নন ভেজ সে লেকর ভেজ তক, হ্যাঁ দুলে আ যাও, শিখা ম্যাম বেঙ্গালোর, কিতনে বজে নিকলনা হ্যায়,
3: ওকো মে কিশোর সে এক বার বাত করুঙ্গি রুকো,
1: ঠিক হ্যায়, ये इंडियन ड्रेस है, प्लेइंग ड्रेस ड्रीम होता है, हर किसी को नहीं मिलता है ये पहनने के लिए, लेकिन मुझे मिला है पहनने के लिए तो मुझे बहुत अच्छा लगता है, हर कोई लड़ते है इसको पहनने के लिए और हर किसी का किस्मत नहीं होता है, लेकिन मेरे किस्मत ने मेरा साथ दिया मुझे लगता है, मेरा जर्सी नंबर 1 है, ठीक है सर, बाय बाय बाय सबको, बाय थैंक यू। बस स्टैंड पे जा रहे हैं मैम, मोटर टाउन से आज़ादपुर के लिए लेंगे, आज़ादपुर से जाएंगे बस नंबर 7578 तो मोती नगर डायरेक्ट मॉडर्न स्कूल, यहाँ से लेफ्ट, इसे अगले स्टैंड पे उतरना है, ट्रैवलिंग करना पसंद है मेट्रो से, हाँ जी हाँ जी।